নিকা মানে নিকা নিকা আপ পলা কর্তুত অত নিকি নিকি মানে হচ্ছে উত্তম পবিত্র যে কোই মঙ্গ পবিত্র হ্যায় রব দে ঘরে মঙ্গন বালি তে হর জস গুরতে বলো না হর জস গুরতে এক বার তরলা ভাও